আরে বলা বাবে রে তেরে সবে রে ঘরে বাঁচা বাঁচা কাছে মার সাদলে রে আরে ঘরে বাঁচা বাঁচা কাছে নারী লো প্যার খার কো ও হালে বাঁধে না এ সাদা বুকা লো ও হিয়াম লো বেজে কাবরে দেওয়ার কে সরগ রে ও মানা দে রে বাড়ি সবাই কিনে বিকে সামগ্রী দেবা।